0: Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny. Johnny.
1: কিশোর গো,
2: টু মাই ওয়াইফ।
1: ওয়াইফ মানে জানি।